0: उजाला रेडियो दे अवे प्लेस पर देश भर में सुनाई देता है. तू बता दे सबको इसे बताते ओ तो में तू सुन सके तू घर में सुन सके है उजाला रेडियो. और उजाला रेडियो साथ में ले जाइए तू चाहे जहां पर जाइए तू जान है तो उजाला रेडियो.
1: यू आर
2: उजाला रेडियो हेडलाइंस. Rusland en Oekraïne wijzen naar elkaar na een bloedige aanval op een studentencomplex in de bezette regio Luhansk. Vakbonden dreigen met acties als problemen bij de beveiliging op Schiphol niet snel worden opgelost. Bij het aanmeldcentrum in Ter Apel zitten vanavond opnieuw tientallen asielzoekers buiten de poort. En tot zover de headlines op Ujala Radio.